আলো খারাপ আগে সুমলা আবছে নুসিচান ইয়াকুং থিমবে আলো ইংসেবুং হিমবা মুকলেক ইসিক ইনশিকা গাছি মুক্তিয়াং সুমবুং পে মুক পেকমা ইতে খাললে চুগুলে নুসিচান ইয়াকুং থিমবে ইন কপমুয়ে চুত আইনবা থিমবে ওরবা সুমন ইয়াকুংবাং কপমুনু তানি খারাক সেমু ইনাকা আল্লাহ কন থিমবে এগাং পাংগেন মিকতো মুদিন থিমবে হেকসিংমা ইয়ারি পোখিয়াং ওয়া কন কাদক ইংসেবুং হিমলো সেমু ই সেওয়ারু